0: প্রাকৃতিক বিপদ জোখিম নিয়ন্ত্রণ সচেত বনাও, জলবায়ু পরিবর্তন কা অসর ঘটাও সামূহিক প্রয়াস করাও, বন সংরক্ষণ বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জানাও, উর্জা বচত সুস্থ উর্জা কৌশল বড়াও, বায়ুতরণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেওয়ার বনাও, বায়ুতরণ সংরক্ষণ করাও, জীবন রক্ষা করাও।
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে কোশি প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেহ
0: বচাও র বচাও লঞ্চন্য হিংসা সামাজিক অপরাধ হো, বালবালিকা লঞ্চন্য হিংসা জোখিমা হন সক্ষম, হিংসা ছিমেকি আসন্ত সাথী ভাই পরিচিত নাতিদার র প্রসূতি হন সক্ষম, অভিভাবকলে আপনা ছোরাছোরী ব্যবহার খেয়াল রাখাও, বালবালিকা চালচলন বাণী বেহরা অস্বাভাবিক পরিবর্তন আয়োগ হন সক্ষম, তিস্তো পাইলে উনিহর সঙ্গে তৎকাল কুড়া করাও, বালবালিকা সঙ্গে নিয়মিত সম্পাদ করণে করাও।
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কোশি প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ, নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন হওয়া সম্বন্ধে সূচনা,
0: আদালত সেবা গ্রহী মহানুভাবর যাতায়াত ব্যবস্থা কারণী বা প্রবাহ সেবা প্রাপ্তি সহজীকরণ লাগে নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন করে উক্ত কক্ষবাট নিঃশুল্ক সেবাহ প্রাপ্ত করা সক্রিয় সেবা প্রাপ্তি লাগে নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক রাখা অনুরোধ করি, সেবা প্রাপ্তি কষ্ট প্রলোভন নগরি আপনার সেবা লিখে হার্দিক অপিল করদ, সেবা প্রাপ্তি কোন গ্রাসো আইন রাষ্ট্রশ্রী অধিকার কারণী প্রমুখ সঙ্গে সম্পর্ক রাখা।
1: কোশি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর।

0: সুন্দর রকম তোমারই সাধন নম্বর একটু বলে সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবহরু তপাইলে আপনার সওয়ারী সাধনকে বার্ষিক রূপমা বুঝাউনু পর্ने সওয়ারী কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধী বিতরণ হেনকা লাগে সম্বন্ধিত ইয়াতায়াত কার্যালয়মা গর কর প্রিন্ট মান্য ব্যাংক ভোচার গর্ন অগি সওয়ারী কর তথা বস্তু একটু গর্ন তথা কর বুঝায় পশে প্রাপ্ত হুয়ে বিমা আপনি বুঝাইক করকে রকম আপনি সওয়ারী নম্বর একটু গর্ন হতে সূচনা মারফত অনুরোধ করি।
1: কোশী প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়